তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হ্যায় তেরি তো তেরে বিন মর জানা মায় তেনু প্যার করনা তেরে জিও নয়ো লবড়ি ও সাথী হো নিবলি।